0: 唱唱。
1: সবিতা চৌধুরীর কণ্ঠগীতটি শুনিলে। এবার এয়া খগেন মহন্ত, গীতিকার হীরেন ভট্টাচার্য।

কবিতা ফুকনের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এই বছর আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসাবে আয়ুষ মন্ত্রালয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নামের প্রতিষ্ঠানের জড়িয়ে আটাইতক অধিক ব্যক্তিয়ে অংশগ্রহণ করা অনলাইন যোগ ক্ষেত্রর বিশ্ব অভিলেখ স্থাপনের প্রয়াস করেছে। আজি পুয়া 6:15 7:35 আয়োজন করা এই অনলাইন যোগ ক্ষেত্রত ভাগ লোব খোঁজা ব্যক্তিয়ে 1800-315-7008 এই নম্বরলৈ ফোন করে সংযোগ কাটি দিবলৈ অনুরোধ করা হয়েছে। পঞ্জীয়ন হওয়ার পাছত এই ক্ষেত্রত ভাগ লোবর বাবে প্রয়োজনীয় লিঙ্ক হোয়াটসঅ্যাপ বার্তাযোগে প্রেরণ করা হব। তদুপরি 21 জুন তারিখে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মূল যোগাসন সত্রর সমান্তরালভাবে অংশগ্রহণ করব খোঁজা অনুষ্ঠান প্রতিষ্ঠান তথা শিক্ষানুষ্ঠানসমূহে yoga.ayush.gov.in এই পোর্টেলের জড়িয়ে যোগাযোগ করব পারিব। ঘোষণাটি ইমানেই। এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বিশ্ব রক্তদাতা দিবস, আজি বিশ্ব রক্তদাতা দিবস। প্রতি বছরে 14 জুনৰ দিনটো সমগ্র বিশ্বতে বিশ্ব রক্তদাতা দিবস হিসাবে উদযাপন করা হয়। তেজৰ গ্রুপ আবিষ্কারক তথা চিকিৎসা বিজ্ঞানৰ নোবেল বঁটা বিজয়ী বিজ্ঞানী কার্ল লেনষ্টেইনাৰৰ জন্মদিনটো সমগ্র বিশ্বতে রক্তদাতা দিবস হিসাবে পালন করা হয়। নিরাপদ রক্তর বাবে স্বেচ্ছাকৃতভাবে সুস্থ লোকসকলে বিনামূল্যে দান করাটো কিমান প্রয়োজনীয় সেই কথার প্রতি জনসাধারণক সজাগ করাটোই এই দিবস পালনৰ মূল উদ্দেশ্য। রোগমুক্ত রক্তর বাবে অপেক্ষা করে থাকা রোগীর কারণে জীবন রক্ষাকারী নিরাপদ রক্তদান করুতাজনের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। 2004 চনত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ইন্টারনেশনেল ফেডারেশন অব রেডক্রস আর রেডক্রস সোসাইটির যুটিয়া উদ্যোগত বিশ্ব রক্তদাতা দিবসের পাতনি মেলিছিল। বিশ্বের যিকোনো ঠাইৰ রোগীর বাবে প্রয়োজন অনুপাতে রক্ত আর রক্তজাত দ্রব্যর যোগান নিশ্চিত করার উদ্দেশ্যে এই দিবসটো পালন করার এক বিশেষ গুরুত্ব আছে। এই প্রচার কার্যসূচী সমগ্র বিশ্বের কেবানিযুত লোকের জীবন রক্ষা করে আর রক্ত গ্রহণকারী সকলের মুখত স্বাভাবিক হাঁহি বিরিঙাব পারে। জীবনের প্রতি ভাবুকি থাকা বহুকেবিধ রোগত ভোগা রোগীক রক্তদান করে দীর্ঘদিনলৈ জিয়াই থাকিবলৈ আর সুস্থ গুণগত জীবন কটাবলৈ সুযোগ দিয়ে। এই দিবসটোত প্রচারিত উদ্দেশ্যবিলাকে মানুহক ইমানে উৎসাহিত করে যে বহু সুস্থ লোকে রক্তদান করে। এনেদরে দান করা রক্তই বিশ্বের বহুতো রোগীর বিভিন্ন চিকিৎসা আর অস্ত্রোপচারত প্রয়োজন হওয়া রক্তর সমাধান দিয়ে। বিশ্বের ভালেকেইখন দেশে বিশ্ব রক্তদাতা দিবস পালনের বহু আগতেই নিজাববীয়াক স্বেচ্ছামূলক আর বিনামূলীয় রক্তদানের আঁচনি গ্রহণ করেছিল। ফ্রান্সে এই আঁচনি আনুষ্ঠানিকভাবে 1950 চনতে আরম্ভ করেছিল। সমগ্র বিশ্বতে এতিয়াও প্রায় 70খন দেশে স্বেচ্ছাসেবী আর বিনামূলীয় রক্তদাতারপর প্রয়োজন মতে রক্তর যোগান পায়। বাকি বহুকেইখন দেশে এতিয়াও রোগীর পরিয়ালের সদস্যই দান দিয়া রক্ত বা ধনের বিনিময় দিয়া রক্তর উপর নির্ভর করবলগা হয়। এনে ধরনের দেশবিলাকত বিনামূলীয় স্বেচ্ছায় রক্তদান করিবর কারণে জনসাধারণক উৎসাহিত করাটো এই দিবসের অন্যতম উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এই দিবস উদযাপনের বাবে ইতিমধ্যে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করেছে। এই কার্যসূচীসমূহের ভিতর বহুতো রোগীর হৃদস্পন্দন অবিরতভাবে রাখিবর বাবে অতি জরুরিভাবে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সঁচা কাহিনীও প্রচার করে আহিছে। কেবাকোটি মানুষের জীবন রক্ষার বাবে স্বেচ্ছামূলকভাবে রক্তদান করা লোকসকললৈ কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ এই দিবস পালনের যোগেদি লাভ করা হয়। দেশ এখনের ভবিষ্যৎ, মাতৃ আর সন্তানসকলের জীবন রক্ষার বাবে নিরাপদ রক্তদানের বাবে সর্বসাধারণক উৎসাহিত করবলৈকে এই দিবস অতি গুরুত্ব সহকারে পালন করা হয়। সমগ্র বিশ্বত অপুষ্টিজনিত গর্ভধারণ, প্রসবকালত বা প্রসবর পিছত অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রতিদিনে বহু মহিলার মৃত্যু ঘটে। অপরিমিত রক্ত যোগানের বাবে

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার 1433 ভাস্করাব্দর, জেঠ মাহর আজি 30 দিন, 2026 খ্রিস্টাব্দর জুন মাহর আজি 14 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর চতুর্দশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:36:54 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:10:39।

0: প্র্যাক্ট আরবিসিয়ে বেশি সবটকে বেশি দরকার হয়,
1: সবটকে বেশি দরকার হয়, হয়
0: প্র্যাক্ট আরবিসি কারণ রঙা রক্তকণিকা আর হোল ব্লাডও দরকার হয় অ্যাক্সিডেন্ট কেস ব্লাকত, আর তারপর ফ্রেশ ফ্রোজেন প্লাজমা
1: এইকেইটার বেশি প্রয়োজন হয়। এনেই আপনি সাধারণত যেটা চিকিৎসালয় রোগী আহে নিয়মিত কিনা একটা সার্জারি বা অপারেশন করব লাগিলে তো আপনি পরীক্ষা করেই তেখেতর, কিন্তু কোনটো এনে আপনি কৈছে যে রক্তকণিকা যেটা সেই রক্তকণিকার পরিমাণটো সাধারণত আপনার বহুত মানুষ এনিমিক থাকে বিশেষ মহিলা ক্ষেত্র, আর তার বাইরেও আর কি কি মানে মানুষের প্লাজমা কমি যাওয়া বা প্লেটলেট কমে যাওয়াও হয়, কিন্তু প্লাজমা কমে যাওয়া এই ধরনের কিবা অসুখ বিসুখ আছে নাকি যে এইটা একটা উপাংশের উপর তার আক্রমণ হয় কোনোবা একটা অসুখের?
0: যখন ধর লিভার ডিজিজ থাকে ক্রনিক লিভার ডিজিজ বা যখন ক্রনিক লিভার ডিজিজ থাকে লিভারতে আমার প্রোটিন অংশটো বা মেটাবলিজম বস্তু যোনটো হয় সেখানে লিভারতে হয়, তো সেইকাৰণে লিভার ডিজিজ থাকলে আপনার কোয়াগুলেশন ফ্যাক্টরস যোনটো তেজ গুট মরার শক্তিটো সেটা অতি কমি যায়, তেতিয়া আমি তেওঁলোকক ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা ক্রায়োপ্রেসিপিটেট দিবলগা হয় যাতে হেৰি হয়। আর ধরলক যিসকল মানে থ্যালাসিমিয়া পেশেন্ট তেওঁলোকৰ রঙা রক্তকণিকার অংশটো খুবই কমি যায়, ক্যান্সার পেশেন্টরও তেনেকে কমি যায় বা রেড সেল এপ্রেজিয়া বলেও একটা বেমার আছে যাত অকল রঙা রক্তকণিকাই কমি যায় তেতিয়া আমি রেড সেল খিনি দিবলগা হয়।
1: আর সেই ক্ষেত্রে মাত্র মানে রক্তদানে একমাত্র তার চিকিৎসা পদ্ধতি নেকি?
0: অকল রক্তদানে তেওঁৰ থ্যালাসিমিয়া পেশেন্ট তো অকল রক্তদানের উপরতে নির্ভর করে চলি থাকে।
1: এটা আমি রক্তদান সম্পর্কে বা রক্তর প্রয়োজন এখানে আমি সাধারণ মানুষের জ্ঞানের কারণে বুঝি পয়ার কারণে কথাখিন পাতিল, রক্তদাতা হবলে কি কি গুণাগুণ থাকা উচিত বা কি বয়স মানে কি বয়সের ভিতর করবেন?
0: যিকোনো এজন সুস্থ ব্যক্তি যার বয়স আপনার 18-65 বছর আর যার আপনার ব্লাড প্রেসার 140/90 আপার লিমিট আর 120/80 হয় লোয়ার লিমিট মানে নর্মাল ব্লাড প্রেসার, আর হেমোগ্লোবিনের হার আপনার 12.5 গ্রামের উপর হয় গ্রাম পার্সেন্টের উপর হয়, যার ওজন আপনার 45 কেজির উপর হয় আর একো অন্য ধরলক হার্টের বেমার বা কিডনি বেমার বা তেনকা কোনো মানে সাংঘাতিক টান হেৰি বেমার না থাকে তেওঁলোকে রক্তদান করবো পারে
1: গর্ভবতী মহিলায়
0: নয়, ব্রেস্ট ফিডিং করে থাকলেও নয়, আর যেটা মেনস্ট্রুয়েশন হয় তার 10 দিন পিছতহে
1: দিব পারে, গতি সেই ধরনের কথাখিনি আছে। তারপরে আমি দেখেছো আমার বহুত মানুষেরই সুগার থাকে, এটা এগারী ব্যক্তির যদি তেনেকে সুগারের সমস্যা আছে মধুমেহ রোগত আক্রান্ত তেও পারিবনে?
0: সাধারণত আমি ডায়াবেটিস থাকলে
1: টেস্ট গ্রহণ নকৰে, যেনে আপনি হাই প্রেসারত
0: হাই প্রেসারত নকৰো কারণ হাই প্রেসারটো যেতিয়া কন্ট্রোল হয়ে যায় তারপর কিন্তু লো
1: তাহলে তেও যদি ঔষধ সেবন করে প্রেসারটো কন্ট্রোলত আনে তেতিয়া হলে তেওঁৰ পৰা রক্তদান মানে সম্ভব তেওঁৰ দ্বারা, আর তেনেকে সুগারটো যদি কন্ট্রোলত আনে তেতিয়া পারিবনে?
0: সুগারটো কন্ট্রোল হলে কিছু মানে লয় কিন্তু অল্প হেৰি থাকে
1: সুগার
0: ঔষধকেইটা তেওঁ আহি যাব ন পেশেন্টর তালে আহি যাব রোগী তালে আহি যাব এইখানে ঔষধ, সো সেইখানে থাইরয়েড বেমার থাকলেও আমি নলওঁ যদিও থাইরয়েডটো কন্ট্রোল থাকে কিন্তু লব নোৱাৰো, এখন আমার তাতে তালিকা থাকে যে আমি টেম্পোরারি ডেফারেল বা পার্মানেন্ট ডেফারেল, টেম্পোরারি ডেফারেল মানে ধর হেমোগ্লোবিন তো তেওঁ কম আছে আকৌ তেওঁ অলপ দিনের পিছত সুস্থ হয়ে গেল হেমোগ্লোবিন বাহির গল তেতিয়া তেওঁ কাকো লব পারে, যেনে ব্লাড প্রেসারটো হাই আছে কিছুদিন পিছত তেওঁ ব্লাড প্রেসার নর্মাল হয়ে গেল সেই তেতিয়া লব পারে, সেইবিলাকক তেওঁলোকক কওঁ আমি টেম্পোরারি ডেফারেল মানে অলপ দিনের কারণে আমি ব্লাডটো নলওঁ, কিন্তু পার্মানেন্ট ডেফারেল যিসকলৰ আমি জানো যে তেখেতসকলৰ হার্টর অসুখ আছে কিডনির অসুখ আছে তেতিয়াহলে আপনার কিডনি ডিজিজতো আপনার ব্লাডৰ প্রয়োজন হয় ধরলক, কারণ কিডনিত একটা হেৰি থাকে হরমোন জাতীয় একটা সিক্রেট হয় এরিথ্রোপয়েটিন বলে কয় এটুক, সেইটাই আপনার রেড ব্লাড সেলটো মানে বনাত সহায় করে দেহত, তো কিডনি ডিজিজ পেশেন্টবিলাকর মানে ব্লাডর হেমোগ্লোবিনের পরিমাণটা কমি কমি যায় কারণে, তো এরিথ্রোপয়েটিন না থাকে কারণ, তো এনেকা যদি কিডনি ডিজিজ থাকে বাইরে তেনেকা মানুষের আমি পার্মানেন্ট ডেফারেল আমি লব নোৱাৰো।
1: আর

0: Te su kukura tukua ni te goti sil na sasa tu hula tulion se sil su kukura tukua ni te goti sil na sasa hula tulion se sil bauson mai sil proje hati de gusokai bauson mai sil proje hat avie hati de gusokai hi de I tell you, হয় থাকে মনে মনে কি কইলে জাগে হা থাকে জনে জনে রূপাব লাগে বাহু আর সুকুয়াল দুজন এজন কথা কর বুঝি পাই যে এস গুতায় কেন কই ভাঙলি জুন আয় জুন শাসন না জুন আয় হে I tell you,
1: এবার অকমানি ভাইটা কি নাম তোমার?
2: মোর নাম কৌস্তব দাস।
1: কৌস্তব কোর পাইছা?
2: মই হাজোৰ পৰা আহিছো।
1: আজি আমাৰ কি শুনাবা মেলত?
2: মই কহুৱা বন শুনাম।
1: কহুৱা বন শুনাবা? বাৰু কৌস্তবে প্ৰথম আহিছে মেলত।
2: অ
1: কৌস্তবে এতিয়া আমাক কি শুনাব?
2: কহুৱা বন।
1: কহুৱা বন গোৱা।
2: কহুৱা বন মোৰ অশান্ত মন আল ফুল হাতেৰে লোৱা সাৱতি এটি এটি ক্ষণ যেন মুকুতরে ধন এনে হেরুয়ালে না হে উভতি কহুয়া বন মোৰ অশান্ত মন

সাগর থনি সনসল কুলাহলে ভাঙে ঘুমতি, ও বলিয়া মন মুরকি ঔসাতন, গালি হুরুজে হানি দিব হুয়াতি, কহুয়া বন মুর অশান্ত মন, আলফুল হাতেরে হেলুয়া হাবতি, এটি এটি ক্ষণ যেন মুকুতারে ধন, এনে হেরুয়ালে নাহে উভতি।

0: পহেলি ছবিত সে আছিল সোনু নিগম আর শ্রেয়া ঘোষাল।
1: আকাশত মেঘে গাজে, চহরত লাগে ভয়, বারিষার বানত বাটপথ নদী যেন হয়।
2: ঘরত পানী সোমালে সুইচ করিব বন্ধ, বিদ্যুতের কামত কেতিয়াও নকৰিব দণ্ড।
1: নলাত যাবর প্লাস্টিক নেপেলাব ভাই, ভাবি চিন্তি ফুটপাথত খোঁজ দিব মেন হোল চাই।
2: হঠাৎ বাহিলে পানী ওখ ঠাই লৈ যাব, বেশি পানীত গাড়ি চলে বিপদ মাতি নলব।
1: মাত্র 6 ইঞ্চি পানীতো মানুষ উটি যায়, বাঢ়নি পানী দেখিলে ঘুরি অহাতোয়ে উপায়।
2: বিজুলি খুঁটার পৰা দূরতে থাকিব, হাতত এডাল লাঠি লৈহে পানীত নামিব।
1: নিজে সজাগ হয়ে থাকিলেহে বাঁচিব আমার প্রাণ, নগরিয়া বানর পৰা হক সদায় সাবধান।
3: অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চমুকৈ ASDMA দ্বারা জনহিতার্থে প্রচারিত।
0: পহেলি ছবি এভারিয়া সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, মধুশ্রী, বেলা সিন্দে আর কলাপিনী কমাকলি।

0: Of the moon. Addressing the CSIR RISE conclave in Bengaluru, the ISRO chief explained that Chandrayaan 3 lander Vikram, fueled by solar energy, operated only for 14 days on moon. ISRO will now work with the Atomic Energy Department to develop a lunar lander that can survive on the moon for up to 200 days. A case has been registered against a U.S.-based organization and six others following a complaint by the Enforcement Directorate ED alleging the illegal utilization of foreign funds through a network of foreign debit cards, including in left-wing extremism-affected areas of the country. Based on the ED complaint, Bengaluru's Kothanur police registered the case on June 11 under various provisions of the Bharatiya Nyaya Sanhita and the Unlawful Activities Prevention Act. A historic cultural milestone was achieved in Colombo today as more than 5,000 Bharatanatyam dancers performed together, clinching the Guinness World Record for the largest Bharatanatyam dance lesson. The event, organized by Sangamam Global Academy India and Sangamese Lia Sri Lanka, was held at Gale Phase Green in Colombo and brought together thousands of dancers from Sri Lanka, India and several other countries. The event aimed to showcase the timeless tradition of Bharatanatyam while fostering cultural ties across borders. Indian Meteorological Department, IMD, has forecast heavy rainfall over parts of northeastern region, Andaman and Nicobar Islands, Kerala, Mahe, Odisha, Tamil Nadu, Puducherry and Karaikal today. According to the IMD, conditions are favourable for the further advance of the southwest monsoon into some more parts of Karnataka, Telangana, Andhra Pradesh, additional parts of Odisha and parts of South Chhattisgarh during the next 2 to 3 days. Australia made a dream start to their FIFA World Cup 2026 campaign, defeating Turkey 2-0 in their Group D opener. Goals from Nestori Ayankunda and Connor Metcalf capped two clinical counter-attacking moves as the Socceroos claimed all 3 points. Australia remained compact and organised throughout the contest, frustrating their opponents and capitalising on their chances. And that is the end of this news bulletin.
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
4: আকাশবাণী গুৱাহাটী আজি দেওবৰীয়া নাট্যানুষ্ঠানৰ নিবেদন কামৰূপ কামাখ্যা
5: কামৰূপং মহাপীঠং সৰ্বকাম ফলপ্ৰদম কলৌ শীঘ্ৰফলং দেৱী কামৰূপে জপঃ স্মৃতঃ
4: প্রথম খণ্ডত আমি পাইছিলো নারদে মহাদেৱৰ সতীক জনালে যে দক্ষৰাজে যজ্ঞপাতি ত্ৰিভুৱনৰ সকলো সম্ভ্ৰান্ত লোককে নিমন্ত্ৰণ কৰিছে কিন্তু যি জোঁৱাই অৰ্থাৎ সতী আৰু মহাদেৱক নিমন্ত্ৰণ কৰা নাই সতীয়ে কল্পনাও কৰিব পৰা নাছিল যে তেওঁলোক পিতৃৰ দ্বাৰা অনিমন্ত্ৰিত হৈ ৰব হয়তো দক্ষৰাজৰ কিবা ভুল হৈ গ'ল এইবুলি সতীয়ে মহাদেৱক পিতৃগৃহলৈ যাবৰ বাবে অনুমতি বিচাৰিলে কিন্তু মহাদেৱে সেই অনুমতি দিব নোখোজিলে সতীয়ে তেতিয়া দুৰ্গা কালী ভুৱনেশ্বৰী আদি বিভিন্ন ৰূপ প্ৰদৰ্শন কৰিলে মহাদেৱে বুজিলে সকলো শক্তিৰ আধাৰ সতীক বাধা দিয়া উচিত নহ'ব যজ্ঞলৈ যাবলৈ অনুমতি দিলে পিতৃগৃহত সতী অপমানিত হ'ল স্বয়ং পিতৃৰ দ্বাৰা যতাধাৰী মহাদেৱৰ প্ৰতি দক্ষৰাজে তুচ্ছ তাৎচল্য কৰিলে উগ্ৰ ৰূপ ধৰি সতীয়ে যজ্ঞস্থলীতেই দেহ ত্যাগ কৰিলে তাৰপিছত এয়া কামৰূপ কামাখ্যাৰ দ্বিতীয় খণ্ড ৰচনা মহেন্দ্ৰ বৰঠাকুৰৰ প্ৰযোজনা হেম ভট্টাচাৰ্য আৰম্ভ কৰা হৈছে কামৰূপ

0: নারায়ণ নারায়ণ, হে মহেশ্বর!
1: আহ, বন্ধ করক মুনিবর ইহেন সংবাদ। যজ্ঞস্থলে অপমানিত কোটি নোয়ারো শুনিব মই এনেকুৱা সংবাদ। যাম মই নিজে রাজর অহংকার শূন্য করি দেখুয়া বাপন বহিবা।
0: নারায়ণ নারায়ণ, হে শূলপাণী, দক্ষরাজ বর শক্তিমান, চৌদিশে বেরি আছে অগণন রনুয়া বনুয়া, অস্ত্র অস্ত্র কিংবা দেখি জনবল, দেবলোকো কম্পে থর থর, নিজকে করিছে তেও অজর অমর।
1: দেবর্ষি, ত্রিফুলে শক্তি মোর, শক্তি মোর দাতিনী যোগিনী আর জগতর অবহেলিত হবে নর নারী। অহংকারী মদমত্ত দক্ষিণপতিয়ে শুনা নাই পিনাক পানির দম্বরণী নাদ, শুনা নাই কন্ধর গর্জন, আকাশ মুখরিত করি হব যাবে নিরাদিত দম্বরুর ধ্বনি, কপিব ধরণী গজ্জর হুঙ্কার, শুনি থর হব যক্ষ রক্ষ গন্ধব্য কিন্দর, ফনা তুলি সপ্তরাজে নাচিব নাচুন মহাসংহারর, বিষভর ক্রধাম্বিত উন্মাদনা দেখি কপিব যজ্ঞস্থলী, পুরোহিত প্রাণ তাকে দৌড়ি পলাব। দেবর্ষি দেবর্ষি, নকরিব কালক্ষয় দক্ষরাজক বিয়গবতরা, খুঁজে যান সতি প্রদামী সত্যহীন ক্ষমা।
0: নারায়ণ নারায়ণ, হে মহেশ্বর, স্বামীর অপমান নোয়ারি সহিব সতীয়ে যজ্ঞস্থলীতে করে দেহ ত্যাগ।
1: দেবর্ষি,
0: আহ কি নিদারুণ দৃশ্য সেই! নারায়ণ নারায়ণ,
1: কি সতীয়ে করে দেহ ত্যাগ! প্রিয়ামর হল নিরুদ্দেশ।

0: আপনা পড়ছে দুটি চরণত দিয়া দান স্বামীর জীবন, মইতো দুঃখ করা নাই কোনো, কিয়নো ভুগিম মই বৈধব্য জীবন। কিভাবে অকালতে কাহিনীবা শিরর সেন্দুর মূর, সন্তান হারা মাতৃ ময়, স্বামী হারা পত্নী কিয় করা, দিয়া দিয়া মোর স্বামীক ঘুরাই।
1: হিমাত্রি, চকুলে নকরা বিব্রত, দম্ভ অহংকার শূন্য হল দক্ষরাজর সিংহাসনের ধুলি থয়ন।
0: বেশ, তেনেহলে খোলা পানি করছো প্রার্থনা, নিয়া মোর জীবন স্পন্দন তোমার ত্রিশূল হানি। টুকিলো চকুলো নকর ক্রন্দন, নিয়া নিয়া মাথুন মোর এই জীবন।
1: মাতৃ, শুনা তেনে দিলু বর, দক্ষ রাজে লভিব জীবন, কিন্তু সাগমুন্দ করিব ধারণ।
0: কি সাগমুন্দ?
1: এরা সাগমুন্দ দেবী, হিতাহিত জ্ঞান শূন্য হই, যিজনে করে আস্ফালন প্রকাশে মাথু অহংকার, জিয়াই থকার বাবে সিজনের নাই অধিকার। একান্ত ভক্তির ভাব রাখি বিরুদ্ধ, আপন খ্যাতির বাবে যিজনে করে মাথু পূজা যজ্ঞর মহায়জন, সেই জনের বাবে সাগমুন্দ অতিকে শোভন।
0: সে হব হে ফুল পানি, বিচার স্বামীক ময়, স্বামীর জীবন, রূপ যশ ক্ষমতার নাই প্রয়োজন, জীবনটা স্বামীয়ে মোর শিরর ভূষণ।

ক্ষতি ক্ষতি ক্ষতি এয়া এয়া এয়া মই ক্ষতিতে ললু কান্ধে তুলি দেখুন জগতক মদগত বিপিত্তির কারণে দুহিতাই করে দেহত্যাগ বোম বোম বোম।

0: কিবা হেতু হে দেবগণ, অকস্মাতে আমাকেনো করিলা স্মরণ? আছে কিবা মহামারী প্রলয় সংবাদ? আছে কিবা দেবাসুরর পুরনি বিবাদ?
1: হে নারায়ণ, ধরিত্রী নাচিছে যে প্রলয় নাচুন, ভোলানাথ মহেশ্বরে লইছে ত্রিশূল, মহাতাণ্ডবী রূপে সংহারিছে ত্রিভুবন, কান্ধে লই সতীদেহ ত্রিলোকত করিছে ভ্রমণ, পর্বতর শিখরত দাও দাও জ্বলিছে অগ্নি, ছাই আর ধোঁয়ে ধরিছে আগুড়ি, দক্ষর যজ্ঞ তপমানিতা পিয়া
0: পত্নী। জানু মই হে মহেন্দ্র, ই কথা দোহরার নাই প্রয়োজন, অহংকারী দক্ষরাজে নুবুজিলে শিবর শকতি, অহংকারীর এ হয় পরিণতি।
1: ব্রহ্মা বিষ্ণু শিব যুক্ত শক্তির বিহনে কিমতে থাকিব সৃষ্টি, কিমতে থাকিব স্থিতি? ব্রহ্মাণ্ড যে হব সার খার, কি হব বিলাই দেবতার, বিশ্ব যদি হই যায় তিনিই অসার।
0: জানু ময় দুর্যোগর ঘন ঘোর কলিয়া আন্ধার আহে নামি, নাই পারাপার, সতীর বিহনে শান্ত করে কোনে পিনাক পানিক, অগণির সাগরত কোনে ডুব মারে বিচারি মানিক। দেবরাজ কক বারু, কি আছে উপায়? মই নিরুপায়।
1: জগতর কর্তা প্রভু নারায়ণ, সৃষ্টি স্থিতি সংহারর আপুনি কারণ, নিরুপায় বলি কই কিয় বারু সঞ্চারণ করি দিছে ভয়? যতাধারী মহেশ্বর হই পড়ে ভয়ঙ্কর, তুচ্ছ বলি হীন বলি যদি করে কেউ অপমান, হই পড়ে তেবে তেও বজ্রর সমান, হই পড়ে বজ্রপাত হয় উল্কাপাত, প্রলয় নাচুন নাচি কইব খুঁজে জগৎ নিপাত। আপনি তো জানে নারায়ণ, যি পর্যন্ত সতীদেহ থাকিব কান্ধত, নোয়ারে করিব দেবতায়ও শান্তির শয়ন, হব ভূমিকম্প হব উল্কাপাত, পৃথিবীর জীবন্তে মরিব কোনো কতো নোয়ারে সারিব। হে নারায়ণ, সতীদেহ সতীদেহ না রাখিব শিবর কান্ধত।
0: দেবরাজ

0: আৰু আছে কথা, শুনি মাথোন পাব ব্যথা, সতি দেহ নজহে নপমে, যদি থাকে জটাধারীর কান্ধে, বায়ু পানি মাটিও নোয়ারে তলাম, সুগন্ধ দুর্গন্ধ আদি একই নুলাব।
1: জানো জানো নারায়ণ, জানো বাবে এই কথা আহিছো উধাতু খাই আপনার কাছে, যদ্যপি না থাকে এই প্রলয় নাচুন সৃষ্টিতে ধরিব ভাঙন।
2: নারায়ণ নারায়ণ, ইন্দ্রাদি সকল দেবতার দেখো আগমন, নারায়ণ নারায়ণ, কিবা আছে জরুরি কারণ?
0: দেবর্ষিরও দেখুন আকস্মিক আগমন, তারও নিশ্চয় আছে সহস্র কারণ।
2: নারায়ণ চৌদিশে মহা অথন্ত, যক উঠিল মহেশ্বরর, ডাকিনী যোগিনী সর্প বরল, কদো বিশা মহ দাহ, কেঁচু কুমতি মাখি পঁইতাচোরা, ভেকুলি শিয়াল বান্দর, নেউল কেরকেটুয়া সোপায় একেলগে মহেশ্বরর সঙ্গী হয়ে ত্রিভুবন করেছে ত্রস্তমান। পাইছু বাতরি।

0: নিশ্চয় আছে সহস্র কারণ।
1: নারায়ণ সৌদিহে মহা অথন্তর, যক উঠিল মহেশ্বরর, ডাকিনী যোগিনী সর্প বরল, কদ বিষা মহ দাহ, কেঁচু কুমতি মাখি পঁইতাচোরা, ভেকুলি শিয়াল বান্দর, নেউল কেরকেটুয়া সোপাই একেলগে মহেশ্বরর সঙ্গী হয়ে ত্রিভুবন করেছে ত্রস্তমান। পাইছো বাতরি মহাদেব আহি আছে সরগর ফালে, কান্ধত সেই সতী দেহ, সরগর দেবতায়ু হয়তো নাপাব নিস্তার। সেই বতরাকে লৈ আহিলো ইঠাই, হাই হাই হাই নারায়ণ, দেবকুলেও ঘটি যাব হরণ ভগন।
0: দেবর্ষী আপনি জানে সকলবর কথা, জানে কিয় লাগিল লেথা।
2: এতিয়া এতিয়া উপায় দিয়ক, রাখো দেবকুল।
1: মহেন্দ্র হয়েছে ব্যাকুল, জানোসবা হয় সিংহাসনচ্যুত।
2: করা নাই অস্বীকার হে দেবর্ষী, রজাময় দেবকুলর, রজাময় স্বর্গরাজ্যর, প্রজার মঙ্গল হেতু হেরুয়াইছো চকুর টোপনি।
1: সাবধানে, নহলে যে হেরাই যাব ভরির খোপনি।
0: সমগ্র সৃষ্টির বাবে, সমগ্র জীবর বাবে দেবতায় করা ভাল বাসনার ত্যাগ। মোর নিয়মত নাই কোনো ভীন অসুর দেবতা, নাই কোনো ভীন পরশ্বনী শ্রেণীগত ভাগ। শঙ্খচক্র গদা পদ্ম মোর যে হাতত, শঙ্খয় নিনা দিব বিপদ কালত, চক্রয় সংহারিব দাম্ভিক মদমত্তন মাতজনক, গদা মোর সারথি বাটর, পদ্ম মোর চিরসুন্দর বিমল মনর।
1: তেনে হলে নারায়ণ রাখক দুকুল, দেবরাজর আতরাওক মনর সন্ত্রাস, হাঁহি দিয়ক মনুষজনক, মহেশ্বরক শান্ত করি সৃষ্টির রুধি সর্বনাশ, জগতর সূচাওক মঙ্গল।
0: দেবর্ষী আপনি তো খেলে বহু খেল, ইয়ার পিছত বারো আছে কত মেল?
1: দুষ্টক দমন আর সন্তক পালন, এ প্রভু আপনার জগৎ চালন। ইয়াকেই করি সারোগত, কাটিছু সন্ধির বাহ এই মরতত, জানো ময় গর্বর জখলারে উঠিছিল দক্ষরাজ, বাধা দিব এনে কোনো নাই, সেইভাবে বিচারিলো দক্ষর বিলাই, জানিলো মহেশ্বর হব যোগ্য বীর, করিবলে দক্ষক দমন, সেইভাবে খেলিলো ই খেল। সাগমুন্ডলয় দক্ষরাজ এতিয়া নোহে মনুষ্য, নোহে দেবতা, নহে তেও অসুর কিন্নর, আহ কি রূপ ভয়ঙ্কর, নারায়ণ নারায়ণ। পালেহি পালেহি মহেশ্বর সতীদেহ কান্ধে লৈ,
2: হে নারায়ণ জগতক করক উদ্ধার,
3: ভয় হয় সংহারিব সমগ্র বিশ্বক।
2: নারায়ণ চক্রপাণি সুদর্শন করক প্রয়োগ,
3: বুকু মূর কপে দুরু দুরু, হব পারে ভূমিকম্প কিংবা বজ্রপাত, হব পারে মহাবৃষ্টি নত উল্কাপাত।
1: হয় যদি ভূমিকম্প নত উল্কাপাত, খহি পড়ে অতর্কিতে জোন বেলিতরা কিংবা সপ্তর হিমন্ডল, নহয় নহয় রুদ্ধ প্রলয় না শুন, হে দেবতা সকল স্বর্গ যাব সত্য যাব যাব তিনি লোক।
0: দেবর্ষী দেবতা সকল বায়ু পানি ভূমি আর আকাশের বাবে করু ময় সুদর্শন চক্রর প্রয়োগ, খন্ড করি ক্ষতি দে স্থাপিম মর্তত, এয়া এয়া সুদর্শনে মোর স্পর্শী বসতির দেহত, দিয়া সতীর জয়ধ্বনি মুখরিত হোক আকাশ বতা শঙ্কর নিনানে, এইলু সুদর্শন ভূমণ্ডল সুরক্ষার বাবে। চত্রীণ বিষ্ণু ছিন্না দেবা অবয়বস্তুতে, নিপিতুর্ধনৌ বিপ্রমা মা পুণ্যতরাশ্রিতি, কশ্চিৎ পাদৌ কচি জঙ্ঘি কচি জিহ্বা কচিন্মুখম, কশ্চিৎ স্তনৌ কচি বক্ষ কচি বাহু কচি করৌ, কচি পার্শ্বে কচি যোনি পপাত শিবমস্তকাত, যত্র তত্র সতি সতি দেহ ভাগাপেতু সুদর্শনাত্। সতীদেহ ছিন্ন বিস্তারিত হল দুকুরি এগারোটি মহাপীঠত, আর বিস্তারিত হল একুড়ি সতি উপপীঠত। হে দেবতা সকল পুণ্যপীঠ কামরূপে হল বিস্তারিত, সতীর মহাজনী কামরূপ মহাতীর্থরূপে হল খ্যাতিমান। দেবর্ষী দেবতা সকল কামরূপ মহাতীর্থ করক দর্শন।
2: ই কি নারায়ণ, নীল বর্ণ রূপ ললে সেই পর্বতমালায়, ই যে আচরিত পর্বতর এই রূপ, মহানদী ব্রহ্মপুত্র আছে অবিচল, কুলু কুলু সুর ধরি বই আছে সাগর ধিয়া।
3: নবুজলি প্রভু কি কারণে রূপর সলনি হল সেই সেউজি গিরির?

0: নারায়ণ, ইউ প্রভু মহিমা তোমার।
1: নোয়ারি সহিব ভার যোনিমণ্ডলৰ, সেউজী পাহাড়ে সে হলালে বরণ। নীল বরণ লৈ হল নীলগিরি কিংবা নীলাচল, সেই নীলাচলে হব কামাখ্যা ধাম, পরম পবিত্রই যে শক্তি।

0: তুর্কিয়ে 2-0 গলত পরাস্ত করে। অস্ট্রেলিয়ার হয়ে নেস্তেরি ইরনকুন্ডা আর কনর মেটকাফে একটা করে গল দিয়ে। ইয়ার পূর্বে স্কটল্যান্ডে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিত অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্রুপ সির এখন খেলত হাইটেক 1-0 গলত পরাস্ত করে। ইয়ারে স্কটল্যান্ডর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা জয়ের 28 বছরীয় অপেক্ষার অন্ত পড়ে। ইপিনে কাতার আর সুইজারল্যান্ডের মাজত সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামত হওয়া গ্রুপ বির খেলখন 1-1 গলত ড্র হয়। আইসিসি মহিলা টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাত আজি বার্মিংহামর এজবেস্টনত হবলগীয়া এখন খেলত ভারত পাকিস্তানের বিরুদ্ধে অবতীর্ণ হব। খেলখন ভারতীয় সময় অনুসরি সন্ধ্যা 7 বজাত আরম্ভ হব। মহিলা টি টুয়েন্টি আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত পাকিস্তানের বিরুদ্ধে সদায় উন্নত প্রদর্শন করে অহা ভারতে শেহতীয়া 16 খেলের ভিতর 13 জয়লাভ করেছে। আমার এটার আঞ্চলিক বাতর ইমানতে শেষ হল। পরবর্তী মুখ্য বাতর বিয়লি 4 বজাত শুনবলে পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক খগেন মহন্তৰ কণ্ঠৰ আধুনিক গীতৰ অনুষ্ঠান।

পাঁচটা ইমান পড়ে আরনা অনুষ্ঠানত অঞ্জনা দাস বৈশ্যর কণ্ঠর লোকগীত শুনিলে আকাশবাণী তেজপুর এতিয়া আগবাইছো আজির অনুষ্ঠান পরিচিতির ঘোষণা।

এতিয়া আগবঢ়াইছো ইতিহাসত আজিৰ দিনটোৰ গুৰুত্ব। লেটিন আমেরিকান গেরিলা নেতা, কিউবা আন্দোলনের অন্যতম হোতা চেগুয়েভারার জন্ম হয়েছিল 1928 চনের আজির দিনটুত আর্জেন্টিনাত।

এখন মানি সেই ভণ্টিজনী সপোন সপোন লগা কোনো থানাত মাতৃ তাই ইমান মৰম খনা

মানি সেই ভন্টি জনী সপোন সপোন লগা থুনুক থানাত মাতৃ তাই ইমান মৰম শুনা

শ্রোতা ইমান পড়ে জগজিৎ সিংহর কণ্ঠৰ বোলছবিৰ গজল শুনিলে। আকাশবাণী তেজপুৰ, এতিয়া আগবঢ়াইছোঁ হিন্দী বোলছবিৰ গীত।

শ্রোতা ইমান পড়ে হিন্দি বোলছবি গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এতিয়া আমার স্টুডিওর ঘড়িত সময় নিশা 10:30। ইয়ার লগে লগে আমার আজির বিয়লির অধিবেশনেরও অন্ত পড়িল। আজি আমার এই অধিবেশনের বিভিন্ন দায়িত্বত আছিল নিয়ন্ত্রণ কক্ষত মৃগাঙ্ক শর্মা আর বৈকুণ্ঠ বিকাশ বুড়াগোহাঁই, ট্রেন্সমিটারত আছিল নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী। কাইলৈ পুৱাৰ অধিবেশন মুকলি করা হব 5:55 FM বেণ্ডৰ 102.4 মেগাহৰ্টজত। কাইলৈ বিয়লি অধিবেশন মুকলি করা হব 5:25 AK মিটাৰতে। এই প্রতিশ্রুতিৰে ডিউটি ৰুমত থকা প্ৰচাৰণ সহযোগী ইমতিয়াজ হুসেনৰ সৈতে প্ৰচাৰণ কক্ষৰ